মকল বাঙ্গি আসি বলতে বুঙ্গি আসি বোন চিবকুটম জেলাইদান মনে আর মন্দল খামনানি লিঙ্গ তো সবরের